0: বলে শোনে হাল,
1: জো বলে শোনে হাল,
2: দেখ পন্থকি রাজ করেগা, রাজ করেগা, চুলতে নিশান রহে, চুলতে নিশান রহে, লাগতে দিওয়ান রহে, বলে সোনেহাল। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ, ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ।